আদি হাঁদাত তিমান রসখলাঙ্গে মঞ্জিল থাকে মিম্বর করে বিমে দুয়াসে হিকি গুদুয়ে ফাওয়া ইহা গন্ডিয়ে ফদেং এম্বুরি আথুয়ে জোমদ্দান দিনে এবাহি হুড়েবি হাঁদাকা বদলওয়ে জোমদ্দান দিনে।

মিহুনার রহমেন লেবুমা ঠকা চিয়াবা মিহুঙ্গে কুরিমতি গাওয়া থানায় চিয়াবা মিহুঙ্গে ফাহাতু গাওয়া থানা বীরুয়েতু রক্কা তের ওয়াশে এউরেন নং আঙ্গাওয়া ফিনামা এউরেম ফুরগস দি এমবুরিদে।

শয়তানায় আলোখন নুকুরম তিমন রসকলাঙ্গে থিয়বা মিহুন লব্বা আহদেন নুকুরব্বাবং হিয়ে হামাকাশ্বর একলে গেই থিয়বা মিহুন নংহুরি ফাল ওয়েগিম্বা আদাওয়া তরিকে

আদি হামাকাশওয়ারুম এ শায়তানা তেবা মিহুঙ্গে তেরে গিনা বায়কু মগফরদ্দাফি ফাহে বিষ্ণা বায়কু খমগা তেবা মিহুং নুয়া মহিয়ে।

আদি এ ইনসানা থিমান রসকলাঙ্গ মিথালে জেসে আদি এনা হেদেবি গই এনা হন্দমনত্তালি এনা বুঞ্জে খাশিত ফিওয়ে হালাকু ফাওয়ানিকো এ থেকে দিরুবাণী খাক হইয়ে।

0: ফাহে ফুরতামা ফাহারু মারু মেনুই মারু নুয়ে দেমি তিবেনে বয়কু খামগা আহারে মেন নুয়ে হিয়ে আদি আজাবু লিবেনে বয়কু খামগা আহারে মেন নুয়া মুয়ে
1: ইন্ন হাযা লাহুয়াল ফাউজুল আযীম
0: হামা কাশাওয়ারু বড়ু এগিমবা নাসীব লিবমাকি মিই খং কাশাওয়ারে
1: لمثل هذا فليعمل العاملون
0: عمل كرا ميهو مفدا كنت لبغت متكا عمل كرا هشكمه
1: أذلك خير نزلا أم شجرة الزقوم
0: ضيافتك غتم ملي اتن هي نوتا زقوم غسيه
1: إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ
0: هَمَا كَشَوَرُمْ أَنِيَا وَرِنَّنْوَيْ إِمْتِحَانِكْ هَمْغَاتِ مَنْ رَسْكَلَانْجِ إِقْ غَسْلِ الْوِيمِهِ

0: মধুহাগে আলি রমিতকুম এমুনে শিয়ে।
1: عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم معني মাইং আল্লাহ একলে গফান রুসুল লভি আবু হুরায়রাত গফান কিবাইং রিওয়াগম বে একলে গফান বিদালুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমান কলে গফান গ ফুরান ফুল একলাং ইয়াদ কুদরত ফুল গওয়া কলাং জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবা মিহুম ঈমান ওয়জ্জম দান দেন তেবা মিহুন স্বর্গ নওয়দে হুটে আদি তেবা মিহুং একক অনক কুদকে লোব বেজ্জম দান দেন তেবা মিহুং ইমাম বিকম গ নুয়া হুটে তেবা মিহুং একমে কফিনমা তেবা মিহুং এব্বয়কু অনিব্বয়ক লোব বেতিকং উফদিদান কামে তিমং কেলে ফাণু বিদালু দেবং হিজে তেবা মিহুং এব্বয়কু অনিব্বয়ক সালাম কুরুং আম কো ফতুরাশ এবহি এম মুসলিমকু অনে মুসলিমকা বদ্দলু আহিন্দু সালাম কুরুমকি আদে কম গ হাদাশ।
2: ಬೆಫ್ಲುಂಗೆ ದೀನಿ ಹೇಲುಂ ತೆರಿಕಂ ಇತರು ಕೊದ್ದನಿ ನುವದಿಹ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ದೀನುಗೆ ಅಡು

মিহুনার রহমের লেগুমার ঠকা তিয়াবা মিহুঙ্গে কুরিমতি গাওয়া থানাই তিয়াবা মিহুঙ্গে ফাহাতু গাওয়া থানা বীরুয়েতু রক্কা তের ওয়াশে এউরেন নং আঙ্গাওয়া ফিনামা এউরেম ফুরগস দি এমবুরিদে।

আলোখন নুখুরমা তিমান রসকলা আঙ্গে থিয়বা মিহুন লব্বা আহদেন নুখুরব্বাবং হিয়ে হামাকাশ্বরং একলে গেই থিয়বা মিহুন নংহুরে ফাল ওয়েগেম্বা আদাওয়া তরিকে।

লো থাক খানু কুরব্যা ফি মুহে ফাহে এউরেম মাগুন দিউমা আবাসানেতে ফাহে এ হিন্দু এউরেন ফেন্নানি খুম ফদে কুমে ইয়ে।

আদি এ ইনসানা তিমান রসকলাঙ্গে মিথালে জেসে আদি এনা হেদ্দে গই এনা হন্দম নত্তালি এনা বুঞ্জে খশিত ফিওয়ে হলাকু ফা বনিক এ থেকে দিরুবাণী খা কে।

0: ඒකුවරයා වනිකුන් ඒනාය ෆෙනුනෙ.
1: قالت الله إن كدت لتردين
0: اينا بنانته الله غندي بنمه هما كشورم تبا تمن هلاكو كلما غاكوليمو
1: ولولا نعمة ربي لكنت من المحضرين
0: আদি তিমাঙ্গে বেরি রসকলাঙ্গে নিয়মে দেব্বা ফা নুয়া নম আজাবগে তেরে হালের খুরব্বা ফা মিহুঙ্গে তেরেং তিমাম বেজ্জয়ী স্কং কশবরে.

0: ফাহে ফুরতম ফাহারু মারু মেনুই মারু নুয়ে দেমি তিবেনে বয়কু খমগা আহারে মেন নুয়ে হিয়ে আদি আজাবু লিবেনে বয়কু খমগা আহারে মেন নুয়া মুয়ে
1: ইন্ন হাযা লাহুয়াল ফাউজুল আযীম
0: হামাকাশওয়ারু বড় বেগিমবা নসীব লিবমকি মিই খং কাশওয়ারে
1: لمثل هذا فليعمل العاملون
0: عمل كرا ميهو مفدا كنت لبغت متكا عمل كرا هشكمه
1: أذلك خير نزلا أم شجرة الزقوم
0: ضيافتك غتم ملي اتن هي نوتا زقوم غسيه
1: إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ
0: هَمَا كَشَوَرُمْ أَنِيَا وَرِنَّنْوَيْ إِمْتِحَانِكْ هَمْغَاتِ مَنْ رَسْكَلَانْجِ إِقْغَسْلِ وِيمِهِ

0: আৰগুন মেং কমে মুসলিম কমে কবুল কুরান জেহে আকীদা কি আৰগুন মেং গে কিয়ামান তেরিকান আদা কুরুং এমমে হাগু কাম বড়ু এগে মা ফারাত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাং কিয়ামান তেরিকান গেঙ্গুলেন ভি গতু গে মিঙ্গণুতা দীনু গ মিহা ফসে হ্যাং আৰগুন মেং না বায়া কুরা ওয়া ফারু মে কামুগা আৰগুন মেং ফারুয়া কোড কো গেন ওয়ানে মুসলিম গে আকীদা গা কিয়ামান তেরিকান আদা কুরুম গা আল্লাহ রাসূল আয়েশা তিমা গে আমর বেরিন না কিয়ামান তেরিকান আদা কুরমা আঙ্গা ওয়াফে দুনিয়াবি গতম বালারো কানুন তাকা কাদাতং হেদিফানি রাইতুংগে ফাসে হেকা এহেন কামং এগতুগে মাতিং হেদিফওয়া কানুন তাকা কাদাতকা কিয়ামান্তেরিকং আদা কুরমাকি দেনি গতম বেস এনাগে মাচ্চা ওয়াজিব কামেকম গনুনি নোয়ানে আল্লাহ কিয়ামান্তেরিকং আদা কুরমাকি কিয়ামান্তেরিকামে গহিমেনে এমমে মাতি দরজা এগতং আলুকমগে গতুগা আলগুনমেন কুরা হরিহা কামাকি আলগুনমেন হেতে ফারাতা কিয়ামান্তেরিবুমগে গতং আলগুনমেন কুরা কান্তা আদে মি কামগ দে মি হুরুমাকি আলগুন মেন্না সওয়াবা ধর্ম বেস্তি বেনিবি কান্তাত্তা মিসাল কা নামাজ কুরারো ইমামে গে ফাহাতু গা নামাজ কুরারো এ ইমাম গে তাকবীর তাকা হারাকাত তাকা কিয়ামান তরি কামায় কো মামুন তাবাবে মামবা ফেনা আমুর বেরিং গে আমুর কিয়ামান তরি গোমাকি বেস আলগুন মে ফারুয়া কোড কো লাফা দু কো গে মানে কামেনু আল্লাহ হাং উরদু মাকানু আ কো মে কামেগা এ মি হে গে আমুর কিয়ামান তরি কাং আদা কুরন জেহেনে মি কামুগা ওয়াকি উমরকা ওয়াকি জিনসাকা আদে ওয়াকি নাসলাকা তাফাতেন ওয়েকে নোয়ানে শরতাকি এইতিমাগে মাচ্চা আমর বেরিয়েকে গতুগা হুরুম ম্যাম বফাঙ্গা আমরানু কিয়ামান্তেরি বুমাকি বড়তি ফাফাতাওগে তেরেগে হিমিনিগে ওয়াকামে কামগা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান কোরা ওয়াফে আদি এ গতুগা মারুয়েগেন দামি হায়া নরক হাগুয়েগে ওয়াকামা সুয়ারুগে হারাম ওয়েগে ওয়াকাম বায়ান কোরা ওয়াফে রিপোর্ট লিউবি আশেখ আহমদ মামুন।
1: কিরিত কুরআনুগে আল আনকাবুত সূরাতুগে ফানসাস হাইবান আয়াতুগে আল্লাহ তাআলা ওয়াহি কুরাবা ফাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মানে কমমে নাফসাকি বেস মারুগে রাহা লিবিগান্নানে এচ্চকে দেন তিয়াবা মিহুং এমবুরি রুজুআ কুরাব্বা হুশি তিমান রাসকালাঙ্গে হযরত
2: মিহার কডি মেন্দুর গামরা তে চহি মি দিনু কাডু
3: ইসলামী মিম্বর বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দেহরাজ গাড়ুগে মে হ্যাঁ তরিন বড় বাজে বেরে বহুত কল গেন দেবং ইসলামী মরং আ প্রোগ্রাম কা আহমদ কলি আউন মোহাম্মদ রামিস ইসলামী মরং এ প্রোগ্রাম কি ইসলামী কান্ত তক আওকাফ আবে গুজারায়া দেহরাজ গাড়ু গড়গে নস্তে প্রোগ্রাম ইসলামী মরং মে সিলসিলা গাউন মঙ্গেস তাম গেন্দনি হুকুন মাদু খুতবা শরাহ মে হফতে প্রোগ্রাম গাউন বেদানি ফন রবিউল আউয়াল সাস্তেক সালে সশে 28 আগস্ট 2026 বি হুকুরদু মসজিদ সুলতান মোহাম্মদ কুরফান লাজম গ কুরবন হুকুন মাদু খুতবা শরাহ মে হফতে খুতবা মাউলু কি মুজতামা ইসলাহ করুং এম মঙ্গেজি মায়ে
4: ان الحمد لله نحمده ونستعينه ونستغفره

0: خافوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين
1: مانيكي আদি রসুলায় বাবালে ফি আয়ত্তা এউরেন আডুয়ে হি হিন্দু এউরেন নং হাকু গোইং এঙ্গুমুগে সাবাবুং এউরেন গে লোতা করুণা ইন ফুরি ওহেতং কালেগ ফানু দেকি ওয়াডা কন্নওয়ানুয়ে এউরেন বুনেব আলামেন গে বেরি রসকলা কোয়েব আলামেন ঈমান ওয়ে জাইমুয়েব ফাহে হেকিওয়া মিহুং গে তেরেগা আলামেন লিউওয়ান দেব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলেক ফানুগে মিমাইন উম্মতান হেও এদি ওয়াডা কন্নওয়ালে বড়কামু একলেক ফানুং গেন্নে বি হিদায়ে বায়ান কোদ্দে ওয়াফাওয়ানি এগা এভ্বে শাক্কে কিলামু কামেন নেন হা সাফু কোশে মিকাম বায়ান কুরাওয়া সাহাবী বেকলেক ফারায়পুলং আসফাওয়া রিওয়ায়াত হেকাওয়ে
0: আন আবি যর ক্বালা তারকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতায়িরি يقلب جناحيه في الهواء الا وهو يذكرنا من علما
1: مانيكي الله ابيكلك الرسول لبي ابو ذرغ اريحن رواويكم ويف اكليك فانون ويدالوي رسول الله صلى الله عليه وسلم اكليك فانون تيمن بيكلنا دونيه گدي في هوا تريگا حركاي كوريس ايا به علم واستفا فاوي
2: নরকে মুত্তি কুরবা সুরুকে গিতনাস নিয়মতুগা আলমেলাবাশ আমিন প্রোগ্রাম ফতাহ শেলি আলগুন হুদা আলগুন গিতুরুং দেম বাভেরিবি ফাতিমা রাহওয়া রশিদ ইরাত কুরফিয়া মাদমাস মিগাডিগা তেবফুনা বাতল বেলানা আসসালামু আলাইকুম
3: সুন্দরা মি

0: মধুহাগে আলি রমতকুম এমনে শিয়ে।
1: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নামাদ কি এ নামাদ গোয়ালেবে থানুগা এ নামাদ আদা করুম বরম মুহিম আলকামে। নামাদ ফর নামাদুগে জামাআতুগা করেবেগিন দিউমাকি এই মুমিন তাকুন নাটাকা হেওকম বড়বেগেম ওয়াকামে ফিরহেম বেফুন নাটাকা ওয়াজিব করেবেগেম ওয়া ফরদে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি তেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল করং এদেকম ওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তাকা গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা করমা রাক্কাতি রিওয়াশ। তেবামিহুগে নবিয়াগে সুন্নতি কি এইয়ে তেবামিহুগে নবিয়ায় সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিগেম বে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিনেস দেবওয়া ফাওয়া গুতা মিসকিতুগা এ আলোকান আদা করা হুশিকামে। তেবামিহুম মুনাফিগে ফাদান নুয়তা খিলাফে ফাওয়া মিহে ফাদান গেগা মি নামাদ কোরাকাম ওয়ানামা তেবামিহুম এওয়ানি তেবামিহুগে নবিয়াগে আমুরফল একলেগ ফানুগে হিদায়াত একলেগ ফানুগে সুন্নতা খিলাফে তেবামিহুম একলেগ ফানুগে সুন্নতা খিলাফে জিকাম ওয়ানামা তেবামিহুম মাগফুরে দিজ্জে। খান্ডে এলিগেন হুরি মুনাফিক কোমেনুই ফরুল নামাদুগে জামাআতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবী বেকলুঙ্গে বিষ্ণুফুল এবেকলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসকত দেবওয়া তরবিয়ত কোরবওয়া ফাওয়া গই এহেনকাম এবেকলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদু আদা কুরমাট্টাকা এ গোয়ালেবে মিসকিতেগ্গে জামাআত ওয়াডাগিন এ জামাআতেগা এ নামাদু আদানু কুরমাকি এই মুনাফিকুমগে সিফা এমিহে কিবাগা হুরি কামুগে হেক্কে গুতু এহেনকামুন সাহাবী বেকানুগে তেরেন আগুন মেননা ফিনিফেন নুয়ে এবেকানুন ফরু নামাদুগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়াতিবে এহেনবেগে একালে একফানু ওয়াহাকোন নিম্মওয়ালুমুন বিদাড়ওয়ানি মিহেকু ফিরুকিফাওয়েস নুয়াতা দেমিহেগে আতলফ কুরেবেগেম ওয়া হারুগাওয়েস ফরু নামাদুগে জামাআতান আউন হুটে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والسلام عليكم ورحمة الله وبركاته।

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এ নামাজ আদা করা আলতকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরিত কুরআনকে এতত নেগা তাআরিফকে বাস ওয়াহি করওয়া ফাওয়া আলকমে এ নামাজ কি ইলাহ সুবহানাহু ওয়া তাআলা এমমে লোবিয়তে ওডিগন্নাওয়া আলতকুনকে কিবাগা লাববা ফাওয়া জিনেতরি আমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করওয়া في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بعيد عن ذكر الله وإقام الصلاة الله سبحانه وتعالى يقولتك ترين يقولتك نوات إله سبحانه وتعالى يقولتك إله سبحانه وتعالى ذكر كرما هندنا حبير أباميهم وغوت هيدكورا ميستكم نواتا نماد وغوتوغا نمادا حاضروا ميهم أباميهم نكي اي جلغن نداني فوريهم بيفاري كورمون دابايك أباميهم بصفة الله سبحانه وتعالى كورفمون اي وحي كورفاني أباميهم نكي بيفاري سببون نواتا دنيا بي مسكتو سببون الله سبحانه وتعالى ذكر كورما ادي نماد قائم كورمون دور قرآن بايكم غنوه اهنكمون আরগুন মেন কমমে মিহে কোস দিরুলুম গ হায়াত টাকা কোরা মসাক্কাত কি ই কমমে মসাক্কাত কামগাভিস আরগুন মেন কোরা ইয়াফারি কামগাভিস আরগুন মেন হিঙ্গা অফিস তক কামগাভিস আরগুন মেন কোরা ইনুম মসাক্কে কামগাভিস এন কমমে মসাক্কাত কি ইস আরগুন মেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকুর কুরমুন মানা কোরা নুয়াত নামাত কায়েম কুরমুন দূর কোরা কামে কামগা নুহদ্দাওয়া মসাক্কে টাকা আদি আরগুন মেন হিঙ্গা মুন্দা ইয়াফারিতা নামাদটাক আল্লাহকে জিকুর কুরমটাক মডুজসালা এ মতিবরি আলকম আলগনমে হাজিরওয়াং এবজে হেঙ্গম লোবেতে হুনা হুতুননে আলগনমে কমমে ওগুতেগা মি নামাদ গোয়ালেবে হিন্দুগা মি নামাদ গমতিন আলগনমে নান হাদান কদদেবে হিন্দুগা এ নামাদান আবশ্যকন্নমা হেঙ্গবা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।

0: আদি হামা কাশাওয়ারুং এ শয়তানা তিয়া বামি হুঙ্গে তেরেইং গিনা বায়াকু মাগুফরাত দাফিয়ে ফাহে বিষ্ণা বায়াকু কামুগা তিয়া বামি হুং নুয়া মুহেয়ে হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন মি তিয়াবা মিহুন্না ওয়াদু কুরাব্বা ফাওয়া নরকে ইসলাউহা আল-ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন তিয়াবা মিহুং কাফিরুবে উলুনু কামুগে সাবাবুং মিয়াদু তিয়াবা মিহুং এ নরকে আব্বান্নাশে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون
1: ميادو تيمن رسكالانج ايورينج انغتاكوغا سكا غسوا بندو كوروا هوشيمي ادي ايورينج ايتا তিমন রসকলাঙ্গে বস দন্নবা নেতে আদি এওরেং হোদা উলুনু আমলু তকা মেদু এওরেংগে ফ্যাতং হেকি দে নেতে

0: আর দে মালাই কতঙ্গের নাম ফুলকি রাকিব আদি আতি দে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করে বিয়ে
1: إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد
0: মানে এই এনাগে কানে ফরাতুগাইয়া ব্যা ফরাতুগা তিব্বাবাদে মালাইকাতুন নিউবা হিন্দুগাই এনাগে গাতুকা এনা কুরা আমলতা বালহাট্টবং হাজিরবে তাইয়ারা তিব্বাবাদে মালাইকাতুন নেতি এফিস বহিং এনায়কা নুপুনেবেনে এ নামবিস মিতাগা এবেফলুং এ বায়াং কুরবনি মুলিং রঙ্গলকানুনে সববকি মিতাগা বায়াং কুরবাফাওয়া রাকিব বেলুং আদি আতীদ তাইয়ার মি দেবহকি বাহক দে কুমগা বেণু কুরা দে কাং ইতুরে আদি মি আয়তুগা এগে মানেকি দে মালায়েকাতুং আবদা আবদু ইনসানাগে আমলতকা ফারবেরবে বল্লবন্তিবেউমে আদি এ দে মালায়েকাতুং এমে হিন্দুকলকবিস এমিহকু দু কুরবা বডানু গণবাকামে এহকমুং মি দে মালায়েকাতুং গে নাম ফুলকমকা দেহাইনুবে